0: দাও, চিটিক্কা পরের
1: এসো আমার জানলা কোন
0: ভুই পুষেও
1: পুষে
0: লুগা ধোয়েও
1: ধোয়ে
0: বাড়া মাঝেও
1: আছি মাঝে তো
0: এ তেসো হয়ে আরো হানেছে ওই না মেরো বইনি আগেছে এয়ারপোর্ট না রিনা যাও
1: আছি
0: কে কো আছি ও ঢিলা বসে ছুটে দাও না